আজ বৃহস্পতিবার, 8ই শ্রাবণ 1948 শকাব্দ, 30শে জুলাই 2026 খ্রিস্টাব্দ, 13ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় হয়েছে ভোর 5:08 হয়ে 12 সেকেন্ডে, সূর্যাস্ত 6:17 হয়ে 16 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে এবং নিউজ অন AIR অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:57 হয়ে 20 সেকেন্ড।

0: পশ্চিমবঙ্গের নদী ও সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই বলে জানানো হয়েছে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, একটু পরে সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সংবাদ।
1: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে ফরহত নাজ। लोकसभा ने लोक परीक्षा अनुचित साधन रोकथाम संशोधन विधेयक 2026 पारित कर दिया है। विधेयक में 10 वर्ष तक के कारावास, 10 करोड़ रुपए तक का जुर्माना और अपराधियों की संपत्ति

শুনবেন গিটার শিল্পী পণ্ডিত দেবাশিস ভট্টাচার্য। 6:25 রয়েছে রবীন্দ্রসঙ্গীত স্বদেশ চট্টোপাধ্যায়ের কণ্ঠে। 6:35 রামচরিত মানস। 6:45 ভজন শোনাবেন রাগেশ্রী দাস। 7:10 যুববাণী অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় অন্বেষা চট্টোপাধ্যায়। 8:30 নজরুলগীতি শোনাবেন মঞ্জুরী বন্দ্যোপাধ্যায়। 8:50 বেহালা শিল্পী চিন্ময় মাইতি। 9:10 রাজতারা উপস্থাপনায় পূজা মিশ্র। 10:15 আঞ্জুমান শিল্পী উপস্থাপনায় তলত সালাউদ্দিন। 11:00 পাশ্চাত্য সঙ্গীত প্রতীক্ষা ঘোষের উপস্থাপনায়। 12:00 সুরভি। 12:20 পাশ্চাত্য সঙ্গীত। 12:30 2:30 শাস্ত্রীয় সঙ্গীতে শুনবেন শরদ শিল্পী কমল মল্লিক। দ্বিতীয় দিবসন বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত শোনাবেন স্বদেশ চট্টোপাধ্যায়। 5:20 উর্বশী। 6:10 বার্তা হিন্দি অনুষ্ঠান। 6:30 গুল গুলশন। 7:10 নজরুলগীতি শোনাবেন মঞ্জুরী বন্দ্যোপাধ্যায়। 7:30 দর্পণ। 8:00 হিন্দি ছবির গানের অনুষ্ঠান। 8:15 সংসদ পর্যায় আলোচনা। 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর। 9:16 স্পটলাইট। 10:30 পাশ্চাত্য সঙ্গীত উপস্থাপনায় রাজীব পোশাক। 11:10 হিন্দি ছবির গানের অনুষ্ঠান। সঞ্জিত পূজার তরঙ্গের 6:05 রয়েছে সঙ্গীতাঞ্জলি। 6:30 আজকে চাষবাস রয়েছে কৃষি সুপারিশ। 6:40 আপনার স্বাস্থ্য লিভার ভালো রাখতে নিয়ে বলবেন ডক্টর সুজয় রায়। 6:45 প্রাত্যহিক উপস্থাপনায় দেবজিৎ রায় ও দেবজ্যোতি লাহিড়ি। 7:45 রবীন্দ্রসঙ্গীত শোনাবেন স্বদেশ চট্টোপাধ্যায়। 8:00 জানাও জানা সমুদ্র থেকে পুষ্টি নিয়ে বলবেন ডক্টর শতাব্দী দাস। আজ প্রথম পর্ব। 8:05 নজরুলগীতি শোনাবেন মঞ্জুরী বন্দ্যোপাধ্যায়। 8:20 উত্তরণ দৃষ্টিতে বিশেষভাবে সক্ষম মাঝিদ রামের সাক্ষাৎকার নিয়েছেন অরুশ্রী চট্টোপাধ্যায়, বাড়িতে রেকর্ড করে এনেছেন। আজ দ্বিতীয় পর্ব। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতে শুনবেন শরৎ শিল্পী কমল মল্লিক। 9:00 ছায়াছবি গানের অনুষ্ঠান গানে গানে। 9:25 জেলা চিঠি পরে গানে গানের শেষাংশ। 10:00 গানের বেলা উপস্থাপনায় বিদিশা রায়। 11:00 যুবান অনুষ্ঠান উপস্থাপনায় চয়নিকা তারা ও সৈকত গুপ্ত। 12:00 ভজন শোনাবেন রাগেশ্রী দাস। 12:15 রুকুগীতি রাখাল দাস পাউলের কণ্ঠে। 12:30 গ্রামীণ যুবাদের অনুষ্ঠান। 1:00 নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত। 1:45 মহিলা মহল শ্রোতাদের চিঠি পত্রের উত্তর দেবেন শ্রীতম মুখোপাধ্যায়। 2:30 আধুনিক গান। দ্বিতীয় অধিবেশন বিকেল 5:00 রয়েছে ক্রীড়াঙ্গন উপস্থাপনে বুধাদিত্য মুখোপাধ্যায়। 5:30 বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠান একাদশ শ্রেণীর হিসাব রক্ষক বিশ্বরপুরে পাঠদান শিউলি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ব্রজগোপাল দাস ও ছাত্রীরা। 6:30 কৃষি কথার আসর পশ্চিমবঙ্গের প্রাক্তন মৎস্যমন্ত্রী কিরণময় নন্দের সাক্ষাৎকার নিয়েছেন শর্মিষ্ঠা সরকার। 7:10 রামায়ণ গান। 7:30 সমীক্ষা। 8:00 মানসিক স্বাস্থ্যের বিশেষ অনুষ্ঠান অন্তর্মহল ডক্টর সুজাতা রায় চৌধুরী বলবেন। 8:30 অন্বেষা বিজ্ঞানের খবর আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস উপলক্ষে অনুষ্ঠান। 9:00 শাস্ত্রীয় সঙ্গীত উপস্থাপনে শুনবেন খেয়াল শিল্পী পণ্ডিত অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়। 9:30 রবীন্দ্রসঙ্গীত স্বদেশ চট্টোপাধ্যায়ের কণ্ঠে। 9:45 নজরুলগীতি শোনাবেন মঞ্জুরী বন্দ্যোপাধ্যায়। ছায়াছবির গান রাত 10:00। 10:30 বেহালা চিন্ময় মহান্তি। 10:50 লোকগীতি শোনাবেন রাখাল দাস পাউল। রাত 11:00 স্বাস্থ্য সঙ্গীত অনুষ্ঠান শুনবেন সেতার শিল্পী পণ্ডিত পূর্বায়ন চট্টোপাধ্যায়। শুনলেন আজকে সারাদিনের গীতাঞ্জলি ও সঞ্চয়িত পর্যাতরঙ্গীর বিভিন্ন অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িত পর্যাতরঙ্গে। এখন শুনবেন সুবোধ্য সঙ্গীত। আজ শুনবেন গিটার শিল্পী পণ্ডিত দেবাশিস ভট্টাচার্য। সুবোধ্য

সঙ্গীতে গিটারে পণ্ডিত দেবাশিস ভট্টাচার্য। প্রথমে রাগ ফাতিয়ার এবং পরে আহির ফৈরব।

প্রথমে ভাতিয়ার উপরে আয়ুষ ভাগে গিটার বাজিয়ে শোনালেন পণ্ডিত দেবাশিস ভট্টাচার্য। শুনলেন সুবত্ত সঙ্গীত, আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী স্বদেশ চট্টোপাধ্যায়।

এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন স্বদেশ চট্টোপাধ্যায়ের কণ্ঠে আকাশবাণী কলকাতা। এখন শুনবেন রামচরিত মানস।

শুনলেন রামচরিতমানস, আজ শুনলেন 187 পর্ব। এখন শুনবেন একটি প্রচলিত ভজন, শিল্পী রাগিশ্রী দাশ।

0: এতক্ষণ প্রচলিত ভজন শুনলেন রাগেশ্রী দাসের কণ্ঠে। দিল্লি থেকে খবর একটু পরেই।
1: ইয়ম আকাশবাণী সম্প্রতি বার্তাঃ শ্রূয়ন্তাম প্রবাচকঃ যতীন শর্মা। अथ वार्ताः। प्रधानमंत्री

গুড মর্নিং ফ্রম যুববাণী স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে সময় এখন সকাল 7:11 হয়ে গিয়েছে। আর এখন সময়টা তুমি তো জানোই বন্ধু, যে যুববাণীর সুপ্রভাত অনুষ্ঠানের। আর আজকে তোমার সঙ্গে গল্প করতে চলে এসেছি আমি তোমার অন এয়ার বন্ধু অন্বেষা। দেখো শুরুতেই বলি, আমরা তো প্রতিদিন তোমার সঙ্গে কিছু না কিছু টপিক নিয়ে, সেই দিনের কিছু স্পেশালিটি নিয়ে গল্প করি, আজকেও তেমনটা হবে। তবে তোমাকে আমি একটু ভাবাই, সেটা হচ্ছে এই যে একদম সুন্দর একটা সকাল, আর এই সকালে তুমি কি ঘুম থেকে উঠে নিজের চারপাশটা একটু দেখেছো? না দেখো, মানে ধরো তুমি ঘুম থেকে উঠে প্রথমেই গেলে বারান্দাতে, সঙ্গে রয়েছে তোমার কাছে এক কাপ গরম চা, আর সেই কাপের গরম চায়ের কাপের ধোঁয়া, বা জানালা দিয়ে ঢুকে পড়া সেই নরম রোদ, কিংবা পাখির ডাক, সব মিলিয়ে কিন্তু একটা নতুন দিনের শুরু। অথচ এই সময়ে কেউ ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে, আবার কেউ পরীক্ষার হলে যাওয়ার জন্য বেরোচ্ছে, কেউ আবার গতকালের দুঃখ ভুলতে চেষ্টা করছে, আর আমি এখন তোমার সঙ্গে গল্প করছি ঠিকই, কিন্তু এই মুহূর্তে রাস্তায় কারো কারো চোখে এখনো ঘুম, আবার কারো চোখে হাজারটা চিন্তা। আর ঠিক এই মুহূর্তেই তুমি রেডিওটা অন করেছ। তুমি জানো যে রেডিওটা না শুনলেই তোমার দিনটাই যেন শুরু হয় না, কারণ এটা শুধু তোমার অভ্যাস নয়, এটা তোমার ভালোবাসা, তোমার সঙ্গী। আজকের গল্পটাও ঠিক সেখান থেকেই। এমন অনেক সকাল আসে যখন অ্যালার্ম বন্ধ করে আরও একটু ঘুমোতে ইচ্ছে করে, কাজ করতে মন চায় না, কিংবা আমাদের শরীরটাও খুব একটা সায় দেয় না, কিন্তু তখনই জানালার ফাঁক দিয়ে এক চিলতে রোদ চুপচাপ যেন বলে, আজ শুধু একটুখানি চেষ্টা করো। আমাদের জীবনও ঠিক এমনই, সব দিন সবাই তোমার প্রশংসা করবে না, সব সকালও সুন্দর হবে না, কিন্তু অনেক সময় শুধু উঠে দাঁড়ানোর সাহসটাই সবচেয়ে বড় জয়। তাই একটা কথাই বলবো, হাল ছেড়ো না বন্ধু, ধীরে চলো, ভুল করো, আবার শেখো, কিন্তু থেমে যেও না, কারণ দিনের সবচেয়ে সুন্দর মুহূর্তটা হয়তো তোমার সেই ছোট্ট চেষ্টার পরেই অপেক্ষা করছে। আর দেখো, এত সুন্দর সকালে তোমার জন্য রয়েছে প্রথমেই যে গানটা, সেটা হচ্ছে সোনু নিগম এবং শ্রেয়া ঘোষালের কণ্ঠে। শুনতে থাকো, ফিরে আসছি গানের পর

একটা সুন্দর গান শুনে ফিরে এলাম আজকের সুপ্রভাত অনুষ্ঠানে। তোমার সঙ্গে রয়েছি অন্বেষা, আর এবার তোমাকে বলবো আজকের দিনে ঘটে যাওয়া ইতিহাসের পাতায় কিছু উল্লেখযোগ্য ঘটনার কথা।

1969 সালে আজকের দিনে মার্কিন নভোখেয়া মেরিনার 6-এর মাধ্যমে পরীক্ষামূলকভাবে মঙ্গল গ্রহ থেকে পৃথিবীতে ছবি পাঠানো হয়। আজ বিশ্ব মানব পাচার বিরোধী দিবস। প্রতি বছর 30শে জুলাই বিশ্বজুড়ে বিশ্ব মানব পাচার বিরোধী দিবস অর্থাৎ ওয়ার্ল্ড ডে এগেনস্ট ট্রাফিকিং ইন পার্সনস পালিত হয়। জাতিসংঘ অর্থাৎ ইউনাইটেড নেশনস 2013 সালে এই দিন ঘোষণা করে, যাতে মানব পাচারের ভয়াবহতা সম্পর্কে আমাদেরকে সচেতন করা যায়, এই অপরাধ প্রতিরোধে বিশ্বব্যাপী উদ্যোগ জোরদার করা যায়। মানব পাচার হল একটা সংঘটিত আন্তর্জাতিক অপরাধ এবং মানবাধিকারের গুরুতর লঙ্ঘন। প্রতারণা, জোর জবরদস্তি বা প্রলোভন দেখিয়ে নারী পুরুষ এবং শিশুদের পাচার করে তাদের যৌন শোষণ, জোরপূর্বক শ্রম, দাসত্ব, ভিক্ষাবৃত্তি, অঙ্গ পাচার সহ বিভিন্ন অবৈধ কাজে ব্যবহার করা হয়। বর্তমানে প্রায় সব দেশই কোনো না কোনোভাবে মানব পাচারের সঙ্গে জড়িত। কেউ উৎস দেশ, কেউ বা ট্রানজিট দেশ, আবার কেউ গন্তব্য দেশ হিসেবে। জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক কার্যালয় বিভিন্ন দেশের সঙ্গে কাজ করে এই অপরাধ প্রতিরোধ এবং অপরাধীদের শাস্তি ও ভুক্তভোগীদের সুরক্ষা নিশ্চিত করার চেষ্টা করছে। 2020 থেকে 2023 সাল পর্যন্ত বিশ্বজুড়ে 2 লক্ষেরও বেশি মানব পাচারের শিকার শনাক্ত হয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি। বর্তমানে অপরাধ চক্রগুলো অনলাইন প্ল্যাটফর্ম, অভিবাসন ব্যবস্থা এবং আন্তর্জাতিক নেটওয়ার্ক ব্যবহার করে এই অপরাধ পরিচালনা করছে। এই দিনের মূল বার্তা হল মানব পাচার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা, পাচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া, আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো এবং ভুক্তভোগীদের উদ্ধার, পুনর্বাসন ও ন্যায় বিচার নিশ্চিত করা। মনে রেখো বন্ধু, একটি সন্দেহজনক ঘটনা সম্পর্কে সময় মতো তথ্য জানানো হয়তো একটি জীবন বাঁচাতে পারে। তাই সচেতন হও, অন্যদের সচেতন করো এবং চলো মানব পাচার বিরুদ্ধে সবাই মিলে সোচ্চার হই। 1863 সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন হেনরি ফোর্ড।

একজন মার্কিন ব্যবসায়ী। তিনি এমন একটি উৎপাদন পদ্ধতি চালু করেছিলেন যার মাধ্যমে অল্প সময়ে অনেক বেশি পণ্য তৈরি করা সম্ভব হয়, অর্থাৎ অ্যাসেম্বলি লাইন প্রোডাকশন সিস্টেম, যা পরবর্তীকালে এই পদ্ধতি সারা বিশ্বের শিল্প কারখানায় জনপ্রিয় হয়ে ওঠে। ১৮৮২ সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন বিপ্লবী সত্যেন্দ্রনাথ বসু, ভারতের স্বাধীনতা আন্দোলনের এক অগ্নিযুগের বিপ্লবী। আলিপুর বোমা মামলার রাজসাক্ষী নরেন কোসাইকে গুলি করে হত্যা করার জন্য সত্যেন্দ্রনাথ বসু প্রেসিডেন্সি জেলে শহীদ হন। ১৮৮৬ সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন মুথুলক্ষ্মী রেড্ডি, ভারতীয় চিকিৎসক। এছাড়াও তিনি ছিলেন সমাজ সংস্কারক এবং নারী অধিকার আন্দোলনের পথিকৃৎ। তিনি শুধু ভারতের প্রথম মহিলা বিধায়িকী নন, সরাসরি সরকারি হাসপাতালের প্রথম নারী সার্জন এবং পুরুষদের জন্য নির্ধারিত কলেজে ভর্তি হওয়া প্রথম ভারতীয় নারীদের অন্যতম ছিলেন। শত বাধা বিপত্তি সামাজিক কুসংস্কারকে অতিক্রম করে তিনি ১৯০৭ সালে মাদ্রাস মেডিকেল কলেজে ভর্তি হন এবং ১৯১২ সালে ডাক্তারি পাশ করেন। পরে মহাত্মা গান্ধী, অ্যানি বেসেন্ট ও সরোজিনী নাইডুর আদর্শে অনুপ্রাণিত হয়ে চিকিৎসার পাশাপাশি সমাজসেবায় আত্মনিয়োগ করেন। তিনি নারীদের শিক্ষা, স্বাস্থ্য এবং মর্যাদা রক্ষায় অসামান্য ভূমিকা পালন করেছেন। পরিত্যক্ত নারীদের জন্য অভয় হোম প্রতিষ্ঠা, নারী এবং শিশুদের জন্য বিশেষ হাসপাতালের উদ্যোগ, দেবদাসী প্রথা বিলুপ্তি, নারী ও শিশু পাচার বিরোধী আইন, ক্যান্সার ইনস্টিটিউট প্রতিষ্ঠা সহ বাল্য বিবাহ রোধে ন্যূনতম বিয়ের বয়স বাড়ানোর দাবিতে তিনি নিরলসভাবে কাজ করেছেন। ১৯৩০ সালে মহাত্মা গান্ধীর গ্রেফতারের প্রতিবাদে তিনি বিধানসভা থেকে পদত্যাগ করেন। সমাজসেবায় অসামান্য অবদানের জন্য ভারত সরকার ১৯৮৬ সালে তাঁকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করে। ১৯৪৬ সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন বাঙালি নাট্য ব্যক্তিত্ব নীলকণ্ঠ সেনগুপ্ত। ১৬২৩ সালে আজকের দিনে প্রয়াত হন হিন্দি ভাষার অন্যতম কবি তুলসীদাস। ১৬৫৬ সালে আজকের দিনে প্রয়াত হন বাঙালি পণ্ডিত এবং বাংলা শব্দক্রোশ প্রণেতা যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি। ১৯৮৭ সালে আজকের দিনে প্রয়াত হন বিভূতিভূষণ মুখোপাধ্যায়। তিনি ছিলেন বাংলা সাহিত্যের একজন জনপ্রিয় ঔপন্যাসিক, ছোট গল্পকার ও রম্য রচয়িতা। বিহারের দ্বারভাঙায় তার জন্ম হলেও তার আদিনিবাস ছিল হুগলির চাঁদরায়। পড়াশোনা শেষ করে তিনি শিক্ষকতা, সংবাদপত্রে কাজ এবং রাজপরিবারের সচিব সহ বিভিন্ন পেশায় নিযুক্ত হন। তবে তার আসল পরিচয় গড়ে ওঠে সাহিত্য সাধনার মধ্য দিয়ে। তিনি উপন্যাস, ছোট গল্প, শিশু সাহিত্য, নাটক ও ভ্রমণ কাহিনী সব ক্ষেত্রেই সমান দক্ষতার পরিচয় দিয়েছেন। তার নীলাঙ্গুরীয়, কাঞ্চনমূল্য, বরযাত্রী এবং রানু সিরিজ বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ। তার একাধিক গল্প ও উপন্যাস পরে চলচ্চিত্র ও টেলিভিশনে ধারাবাহিক হিসেবে নির্মিত হয়েছে। সাহিত্যে অসামান্য অবদানের জন্য তিনি রবীন্দ্র পুরস্কার, আনন্দ পুরস্কার, শরৎ পুরস্কার এবং জগত্তারিণী সুবর্ণ পদক ও বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডিলিট সহ বহু সম্মানে ভূষিত হন।

আর বন্ধু, আজকে তো 30শে জুলাই হয়ে গেল, মানে বলতেই পারি যে শ্রাবণ মাসের মাঝামাঝি সময় চলছে। একবার আকাশটা তাকিয়ে দেখেছ, কখনো বা ছমছম করে বৃষ্টি, কখনো আবার শরতের আকাশের মতো চকচকে পরিষ্কার ঝলমলে আকাশ। মানে একেবারে আকাশের নানান সময় নানান রকম মুড আমরা দেখতেই পাচ্ছি। আর এই সময় তোমার জন্য রয়েছে জুন বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে এই গানটা। শুনতে থাকো, ফিরে আসছি গানের পর।

ফিরে এলাম একটা সুন্দর গানের পর আজকের সুপ্রভাতের অনুষ্ঠানে। তোমার সঙ্গে রয়েছি অন্বেষা, আর এবার কথা বলবো বন্ধু আজকে যে বিষয় নিয়ে তোমার সঙ্গে গল্প করতে এসেছি, মানে হাল ছেড়ো না বন্ধু। হ্যাঁ দেখো, এই কথাটা কিন্তু আমরা সকলেই শুনেছি যে দেখো পরিস্থিতি যতই খারাপ হোক হাল ছেড়ো না, কিন্তু এই কথাটা শুনতে যতটা সহজ লাগে, কিন্তু জীবনের কঠিন সময় দাঁড়িয়ে এই কথাটাই সবচেয়ে বেশি পরীক্ষার মুখে পড়ে। জীবনে এমন অনেক সময় আসে যখন মনে হয় সব দরজা বন্ধ, চারপাশে অন্ধকার, ভেতরে এক রাশ শূন্যতা, আর মাথার মধ্যে ঘুরতে থাকে একটাই প্রশ্ন, আর কত? কিন্তু ঠিক তখনই কেউ চুপ হয়ে যায়, আবার কেউ নিজেকেই দোষ দিতে শুরু করে, কেউ আবার সব কিছু ছেড়ে মানে আশাই ছেড়ে দেয়। অথচ এই সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এই সময় ঠিক করে দেয় তুমি থেমে যাবে নাকি আরও শক্ত হয়ে এগিয়ে যাবে। দেখো খারাপ সময় কখনো বলে কয়ে আসে না, একদিন সব ঠিকঠাক, আবার পরের দিনই হয়তো কারো চাকরি নেই, সম্পর্ক ভেঙে গেছে, কিংবা শরীর অসুস্থ, বা বহুদিনের মধ্যে তুমি যে স্বপ্নটা একটু একটু করে বুনেছিলে সেটা হঠাৎ করেই দূরে সরে গেল। চারপাশের মানুষ হয়তো তখন বলবে যে সব ঠিক হয়ে যাবে, কিন্তু ঠিক হয়ে যাওয়ার আগের লড়াইটার ওজনটা কেবল সেই মানুষটাই বোঝে যে লড়াইটা করছে। এই লড়াইটা আসলে বাইরের নয়, বরং নিজের সঙ্গে নিজের। তাই প্রতিদিন সকালে উঠে নিজেকে আবার বোঝানো যে আজও একটু চেষ্টা করব, আজও এক পা এগোবো। হাল না ছাড়ার মানে এই নয় যে তুমি কাঁদবে না, অবশ্যই মন খারাপ হলে দুঃখ পেলে তুমি কাঁদবে, কিন্তু যতই মন খারাপ হোক একটু থেমে বিশ্রাম নাও, শ্বাস নাও, একটু অবজার্ভ করো তোমার নিজের ভেতরটা এবং চারপাশটা। কিন্তু তা বলে কি তুমি সবসময় সেই অবজারভেশনেই ঢুকে থাকবে? সেটা নয়, তুমি নিজের মতন চলবে, সেখান থেকে শুরু করবে, কিন্তু থেমে যাবে না। কারণ দেখো কান্না কোনো দুর্বলতা নয়, আবার উঠে দাঁড়ানোর ইচ্ছেটাই আসল শক্তি দেয়। দেখো সমস্যাহীন পৃথিবী হয় না, সমস্যা, অভাব, নেগেটিভিটি, অবসাদ এগুলো থাকবেই, লাইফে এত চাপ নিও না বুঝলে। এই কয়েকদিনের জীবন মুহূর্তে বাঁচো, তাই অ্যাজ আই অলওয়েজ সে হাল ছেড়ো না বন্ধু। আমাদের বেশিরভাগ মানুষই খুব সাধারণ, ওই যে সকালবেলায় লোকাল ট্রেন ধরি, অফিস কিংবা কলেজ যাই, সারাদিন পরিশ্রম করি, দিনের শেষে ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফিরি। আমাদের স্বপ্নগুলো খুব সাধারণ, একটু নিশ্চিন্ত জীবন, নিজের কাছের মানুষগুলোর মুখে হাসি। ওই যে জয় গোস্বামীর একটা কবিতার লাইন আছে না, যে আমরা তো এতেই খুশি বলো আর অধিক কে চায়, হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায়, ব্যাস এই আর কি। কিন্তু কখনো এমন সময় আসে যখন হাজার চেষ্টা করেও নিজের পছন্দের কাজটা করা যায় না, সংসারের দায়িত্ব, অর্থের চাপ আর আত্মসম্মানের লড়াই একসঙ্গে এসে দাঁড়ায়, তখন অনেকেই বলে ছেড়ে দে ভাগ্যে নেই। কিন্তু এই ছেড়ে দেওয়া এখানেই কি সব শেষ? একদম নয়, বরং সাফল্যের আগে ছোট একটা পদক্ষেপও অনেক বড় পরিবর্তনের শুরু হতে পারে। ধরো তুমি আপাতত একটা টিউশন পড়ানো শুরু করলে, হয়তো খুব বেশি সেখান থেকে তুমি আয় করতে পারবে না, কিন্তু নিজের উপর বিশ্বাসটা ধীরে ধীরে ফিরে আসবে। একদিন কোনো ছাত্র যদি তোমাকে বলে যে দিদি বা দাদা তোমার পড়ানোটা খুব ভালো লাগে, কিংবা তোমার জন্যই বিষয়টা বুঝতে পারলাম, তখন তুমি বুঝবে যে তুমি সত্যি করেই হারিয়ে যাওনি, শুধু নিজের আর একটা শক্তি খুঁজে পেয়েছ। আর যদি তোমার স্বপ্নই হয় নাচ, গান, অভিনয় কিংবা অন্য কোনো পারফর্মিং আর্টস, এবার হঠাৎ যদি কোনো অসুস্থতার কারণে মঞ্চে ওঠা তোমার বন্ধ হয়ে যায়, তখন হয়তো তোমাকে অনেকেই বলবে যে এবার অন্য কিছু কর। কিন্তু স্বপ্ন মানেই তো শুধু নিজের জন্য কিছু নয় বন্ধু, অন্যের মধ্যেও সেই স্বপ্নকে বাঁচিয়ে রাখা যায়। তুমি হয়তো শিল্পী হিসেবে মঞ্চে দাঁড়াতে পারছো না, কিন্তু একজন অসাধারণ শিক্ষক হয়ে আরও অনেক নতুন শিল্পী তৈরি করতে পারো, তখন বুঝবে স্বপ্নের পথ বদলাতে পারে, কিন্তু

স্বপ্ন কখনো শেষ হয়ে যায় না। তাই বন্ধু, আজ পুরো জীবন বদলে ফেলতে হবে না, শুধু আজকের দিনটা সামলাও, আজকের ছোট্ট চেষ্টাটুকু করো, কারণ জীবন এক লাফে বদলায় না, বদলায় প্রতিদিনের ছোট ছোট সাহসী সিদ্ধান্তে। কারণ একদিনে হবে না, কিন্তু একদিন সব হবে। মনে রেখো, ঝড়ের কাজ শুধু ভাঙা নয়, মানুষকে শক্ত করে তোলা। আজ যে দিনটা অসহ্য মনে হচ্ছে, একদিন সেই দিনটার দিকেই ফিরে তাকিয়ে তুমি বলবে, সেদিন হাল ছাড়িনি বলেই হয়তো আজ এইখানে পৌঁছেছি। দেখবে আমাদের আশেপাশেই এমন অনেক মানুষ আছে যারা বারবার ব্যর্থ হয়েও থেমে যায়নি। হয়তো কোনো সহপাঠী পরপর দুইবার পরীক্ষায় ফেল করেছে, তখন তো তার কপালে জুটবে আত্মীয়দের কটাক্ষ, নিজের হতাশা। কিন্তু সবকিছু সত্ত্বেও সে যদি একদিন সিদ্ধান্ত নেয় যে আর একটাবার চেষ্টা করবে, সেই একবারই কিন্তু তার জীবন বদলে দিতে পারে। কারণ সে তখন তার নিজের পড়াশোনা মানে সেলফ স্টাডির পদ্ধতিটা বদলালো, সাহায্য নিতে শিখলো, আর শেষ পর্যন্ত সফল হলো। তখন কি বুঝবো যে না, হাল না ছাড়লে ব্যর্থতাও একদিন শিক্ষক হয়ে ওঠে। আবার দেখো, আমাদের অনেকের আশেপাশেই রয়েছে অনেক সিঙ্গল মাদার, যারা নিজের জীবনের কঠিন সময়েও একাই সন্তানের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। সমাজের কথা না ভেবে ছোট বড় কোনো কাজ করেই তারা কিন্তু নতুন করে জীবন করেছেন। কারণ তারা জানতেন, ভয় নয়, দায়িত্বই তাদের সবচেয়ে বড় শক্তি। তাই পরিস্থিতি তোমার যতই কঠিন হোক, শুধু নিজের ওপর বিশ্বাস রাখো। প্রয়োজন হলে পথ বদলাও, কিন্তু স্বপ্ন ছেড়ো না। কারণ হাল না ছাড়লে গল্পটা শেষ হয় না, নতুন করে শুরু হয়। তুমি শুনছো যুববাণীর সুপ্রভাত অনুষ্ঠান, আর সঙ্গে রয়েছি অন্বেষা। আজকের এই সকালটা একটু সফট আর তোমার মুডটা খানিকটা হালকা করতে, আর তোমাকে মনে করিয়ে দিতে তুমি একা নও। চলো আমরা ফিরবো আজকের আড্ডায় আবারও, কিন্তু এখন তোমার জন্য রয়েছে সোমলতা আচার্য চৌধুরীর কণ্ঠে এই গানটা। শুনতে থাকো, ফিরে আসছি গানের পর।

নেশা আর কথা হচ্ছে বন্ধু, হাল ছেড়ো না বন্ধু। হ্যাঁ, তো কানে যাওয়ার আগে যেমনটা বলছিলাম, দেখো এই যে তোমার সঙ্গে বলছি বারবার করে যে হাল ছেড়ো না বন্ধু, আমার না একটা গান খুব মনে পড়ছে, সেটা কিছুই না যে হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে, দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভোরে। এই যে এই লাইনটা, এটা কিন্তু শুধু একটা গানের লাইন নয়, এটা আসলে একটা আহ্বান। যারা ভেঙে পড়েছে, যারা ক্লান্ত, যারা মনে করছে আর পারছে না, তাদের উদ্দেশ্যে বাড়ি দেওয়া একটা হাত। আজ আমরা এমন একটা সময় রয়েছি যেখানে চারপাশে এত ভিড়, এত চাপ এবং প্রতিযোগিতা, প্রতিনিয়ত একটা ছুটে চলার লড়াই যে আমরা লড়ে চড়েছি, সেখান থেকে কিন্তু মাঝে মধ্যেই আমরা অনেক সময় ভাবি যে গিভ আপ করে নেব, কিন্তু একবারও ভাবি না যে গিভ আপ তো করবো, এর পরে কি, এর পর তাহলে কি আমাদের জীবনটা থেমে যাবে? না, এখানেই হচ্ছে আসল মানে যে দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভোরে। আসলে এটা হচ্ছে একটা নিজেদের মানুষের সাহসী কণ্ঠ থেকেই আসে। হাল না ছাড়ার মানে শুধু কিন্তু বেঁচে থাকা নয়, নিজের ভেতরের আলোটাকে বাঁচিয়ে রাখা, অন্যায় দেখলে প্রশ্ন করা, অপমান মেনে না নেওয়া এবং সত্যি কথা বলার সাহস রাখা। আর এটাও ঠিক যে জোরে কণ্ঠ মানেই কিন্তু চিৎকার করা নয়, স্পষ্ট, দৃঢ় আর সত্যের পাশে দাঁড়ানো। তোমার যেদিন মনে হবে যে দিনটা খারাপ, তুমি ব্যর্থ, সেদিনই কিন্তু তুমি সিদ্ধান্তটা নিয়ে ফেলো যে আজ থেকেই শুরু করবে, প্রতিদিন 5 মিনিট হলেও নিজের ভালো লাগার কাজটা করবে, নিজের কাজ মানুষকে দেখাবে। দেখো, প্রথমেই হয়তো কেউ তোমার কাজ নোটিস করবে না, কিন্তু একদিন একজন নিশ্চয়ই বলবে যে তোমার কাজটা আমার খুব ভালো লেগেছে। কখনো কখনো কিন্তু ওই একটি লাইন আবার নতুন করে আমাদের বাঁচার সাহস জোগায়। তাই আজ থেকে ছেড়ে দাও সেই পুরনো অভ্যেসগুলো, মানে বদ অভ্যেসগুলো, যেগুলো তোমাকে আটকে রাখে। লোকে কি বলবে, আমি পারবো না, অন্যরা আমার থেকে বেশি ভালো, এই সমস্ত ভাবনা তুমি জাস্ট মাথা থেকে ফেলে দাও। তার বদলে কুড়িয়ে নাও নিজের সময়, নিজের সাহস, নিজের স্বপ্ন। মনে রেখো, সব ঠিক হলে শুরু করব এই ভাবনাটা সবচেয়ে বড় বাধা, কারণ জীবন অপেক্ষা করে না। বয়স কম হোক বা বেশি, শরীর সবল হোক কিংবা দুর্বল, যতদিন তুমি স্বপ্ন দেখতে পারছো ততদিন তুমি এগিয়ে যাওয়ার শক্তি রাখো। আর সেই সকল প্রশ্নের উত্তরটাও কিন্তু আমাদেরই দিতে হবে, এই যে আমরা নিজেদের জীবনের আলাদা আলাদাভাবে জীবনটাকে অতিবাহিত করছি, কিন্তু আমরা মনে হয় যে আজকে আমি খারাপ আছি কিন্তু অন্য একজন খুব ভালো রয়েছে, আসলে তার গল্পটা কিন্তু আমরা জানি না। তাই একটুখানি চারপাশের দিকে তাকাও, দেখবে সবাই লড়ছে, শুধু গল্পগুলো আলাদা। হয়তো আজ তোমার দিনটা ভালো যায়নি, পরীক্ষায় ফল আশানুরূপ হয়নি, চাকরির ইন্টারভিউ থেকে কোনো উত্তর এলো না, প্রিয় মানুষটাও দূরে চলে গেল, কিংবা ভবিষ্যৎ নিয়ে সব কিছুই ঝাপসা লাগছে। এই মুহূর্তগুলো খুবই কষ্টের, কিন্তু এগুলো এই জীবনের শেষ নয়। কে বলতে পারে আজ তুমি যে জায়গাটায় রয়েছো সেখান থেকে আর 5 বছর পরে গিয়ে তুমি নিজেকে আপগ্রেড করে নিজের একটা আপডেটেড ভার্সন করতে পারো, লোকের হাসি মুখের কারণ হতে পারো। আসলে এই পথটাই, এই জার্নিটাই তোমার জীবনের টার্নিং পয়েন্ট। ভাবো তো একজন ডেলিভারি কর্মীর কথা, সকাল থেকে তারা রোদ, ট্রাফিক, জল ঝড় সব কিছু নিয়ে কেমন কাজ করছে, কয়েকটা অর্ডার বাতিল হয়ে যাচ্ছে, খারাপ ব্যবহার সহ্য করছে, তারপরেও কিন্তু তারা হাসি মুখে পরের অর্ডারটা দেওয়ার জন্য আবার দৌড়চ্ছে। তাহলে যদি সবাই পারে তাহলে তুমি কেন পারবে না? তুমিও পারবে, শুধু হাল ছেড়ো না। দেখো, এই যে তোমাকে আমি বারবার বলছি হাল ছেড়ো না, আমি তোমাকে 3টে লাইভ এক্সাম্পল দিচ্ছি, 3 জন ব্যক্তির কথা যারা হাল না ছেড়ে আবার ঘুরে দাঁড়িয়েছে। তাহলে শুরু করা যাক সেই গল্পটা। প্রথম কথা হচ্ছে অরুণিমা সিনহা, এক পা হারিয়েও এভারেস্ট জয়। একটা ট্রেনে ডাকাতদের হাত থেকে নিজেকে বাঁচাতে গিয়ে চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়েছিলেন অরুণিমা সিনহা। ট্রেনের চাকায় কেটে যায় তাঁর একটি পা। অনেকেই ভেবেছিল তার জীবন শেষ, কিন্তু হাসপাতালের বিছানায় শুয়েই তিনি সিদ্ধান্ত নেন তিনি এভারেস্টে উঠবেন। কৃত্রিম পা নিয়েই বছরের পর বছর অনুশীলন করে 2013 সালে তিনি বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে ভারতের পতাকা উড়িয়ে দেন। তাই বন্ধু, শরীরের সীমাবদ্ধতা নয়, মনে জোরই মানুষকে সবচেয়ে উঁচুতে পৌঁছে দেয়। গল্প 2, দশরথ মাঞ্জি, পাহাড় কেটে রাস্তা। বিহারের এক সাধারণ শ্রমিক দশরথ মাঞ্জির স্ত্রী চিকিৎসার অভাবে মারা যান, কারণ গ্রামের সঙ্গে হাসপাতালের মাঝখানে ছিল এক বিশাল বড় পাহাড়। তিনি কারো অপেক্ষা করেননি, শুধু একটি হাতুড়ি আর একটি ছেনি নিয়ে একাই পাহাড় কাটতে শুরু করেন। টানা 22 বছর পর তিনি পাহাড় কেটে রাস্তা তৈরি করেন। একজন সাধারণ মানুষের অদম্য ইচ্ছাশক্তি কী করতে পারে তার সবচেয়ে বড় উদাহরণ তিনি।

গল্প তিন, আমাদের সবার আইডল, সবার আদর্শ এপিজে আব্দুল কালাম, ব্যর্থতা থেকে রাষ্ট্রপতি। ছোটবেলা থেকে খবরের কাগজে বিক্রি, তারপর বিমান বাহিনীর পাইলট হওয়ার স্বপ্ন দেখেছিলেন, কিন্তু সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। চাইলে সেখান থেকেই হাল ছেড়ে দিতে পারতেন, কিন্তু তিনি বিজ্ঞানকে বেছে নিলেন। পরে ভারতের ক্ষেপণাস্ত্র কর্মসূচির নেতৃত্ব দিলেন এবং একদিন দেশের রাষ্ট্রপতি হলেন। তিনি তো বলেছিলেন, তার ফেমাস লাইনটা তো আমাদের সবার মনে আছে তাই না, যে ড্রিম ইজ নট হোয়াট ইউ সি ইন স্লিপ, ড্রিম ইজ সামথিং দ্যাট ডাজ নট লেট ইউ স্লিপ। বন্ধু, এই যে তোমাকে বললাম এই তিনজন মানুষের জীবনের গল্প, এখান থেকে আমরা কি শিখলাম বলো? যে পরিস্থিতি তোমাকে থামানোর চেষ্টা করবে, কিন্তু সিদ্ধান্তটা তোমার নিজের, হাল ছেড়ে দেবে নাকি আবার নতুন করে শুরু করবে। মনে রেখো, অনেক সময় জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়টা শুরু হয় সেই পৃষ্ঠা থেকে যেটা একদিন আমরা ছিঁড়ে ফেলতে চেয়েছিলাম। তাই ওই যে কথাই আছে, পরিস্থিতি যতই খারাপ হোক হাল ছেড়ো না বন্ধু, কারণ হাল তো মোটেই ছাড়া যাবে না, গিভ আপ করাও যাবে না। আর দেখো, তোমার কাছে এই আজকে একটা প্রশ্ন রেখে যেতে চাই। হ্যাঁ, আচ্ছা বলো তো, তুমি কোন দিন তোমার সময়, মানে তোমার জীবনে হাল ছেড়ে দিতে চেয়েছিলে কিন্তু পারোনি? দেখো, কিংবা তুমি সেখান থেকে আবার উঠে দাঁড়িয়েছো, ঘুরে দাঁড়িয়েছো, সেই গল্প কিন্তু তুমি আমার সঙ্গে শেয়ার করতে পারো। কিভাবে করবে? আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ যুববাণী কলকাতা, ব্যানারটা বলে দিই, YUVAVANIKOLKATA। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে যাবে, সেখানে কমেন্ট সেকশনে গিয়ে তুমি তোমার এই হাল না ছেড়ে দেওয়ার মনোভাবকে কীভাবে নিজের জীবনের টার্নিং পয়েন্ট করে দাঁড়িয়েছিলে সেটা কিন্তু কমেন্ট করতে ভুলো না, তোমার কমেন্ট পড়ব আমি। আচ্ছা, এই সব তো হলো, তো ব্যাপারটা হচ্ছে এই যে একটা জার্নি, আমাদের দীর্ঘ পথ চলা, সেই সব অন্যের গতির সঙ্গে তাই নিজের পথ মেলানো দরকার নেই, কারণ তোমার গল্পে তুমিই সেরা, তোমার গল্পে তুমি হচ্ছে মেন ক্যারেক্টার, বাদ বাকি সব সাইড ক্যারেক্টার। এভাবেই নিজেকে শক্ত করতে হবে, আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতে হবে। দেখো, যদি এভাবে বলি যে তোমার জীবনটা একটা আস্ত বই আর তোমার খারাপ সময়টা একটা চ্যাপ্টার, আর একটা চ্যাপ্টারের পরেই তো আর একটা নতুন চ্যাপ্টার শুরু হয় নাকি, তাহলে দেখবে সব খারাপের মধ্যেও ভালো আছে। যদি খারাপ সময় না পেলে তুমি ভালো স্বাদটা পাবে কী করে বলো তো? তাই একটা চ্যাপ্টার খারাপ হওয়া মানে পুরো বইটা শেষ হয়ে যাওয়া নয়, তার জন্য রয়েছে উপসংহার। কে বলতে পারে উপসংহারে তুমি সেই জয়ী রাজা? আর এখন তোমার জন্য রয়েছে ঠিক সেই রকমই একটা গান সুমন চট্টোপাধ্যায়ের কণ্ঠে, শুনতে থাকো, ফিরে আসছি গানের পর।

কিছুই পুরনো সেই হাসি, সকাল বিকেলে জানিয়ে দেয়া তোমায় ভালোবাসি, ছেড়েছ তো অনেক কিছুই পুরনো সেই হাসি, সকাল বিকেলে জানিয়ে দেয়া তোমায় ভালোবাসি।

ফিরে এলাম সুমন চট্টোপাধ্যায়ের কণ্ঠে এই গানটা শুনে। আর দেখো বন্ধু, কথায় কথায় তো তোমাকে অনেক গল্পই বললাম, কিন্তু শুরুতেই যে বলেছিলাম আজ এই দিনেতে যে আজকে বিপ্লবী সত্যেন্দ্রনাথ বসুর জন্মদিন, তার জীবনের কিছু কথা তোমার সঙ্গে ভাগ করে নিতে ইচ্ছে হলো। আদর্শের জন্য প্রাণ উৎসর্গ করা এক অমর কাহিনী। মেদিনীপুরের মাটিতে জন্ম নেওয়া সত্যেন্দ্রনাথ বসু ছোটবেলা থেকেই দেশপ্রেমের আদর্শে বড় হয়ে ওঠেন। পরিবারে ছিল স্বাধীনতার চেতনা, আর সেই অনুপ্রেরণাতেই তিনি খুব অল্প বয়সে ব্রিটিশ বিরোধী বিপ্লবী আন্দোলনে যোগ দেন। বিপ্লবী হেমচন্দ্র দাস কানুনগড়ের সহকারী হিসেবে তিনি গোপনে সংগঠন গড়ে তোলেন এবং তরুণদের দেশমাতৃকার সেবায় উদ্বুদ্ধ করেন। বঙ্গভঙ্গ আন্দোলনের সময় তিনি প্রতিষ্ঠা করেন ছাত্র ভাণ্ডার। বাইরে থেকে এটা ছিল তাঁর ব্যায়াম চর্চার কেন্দ্র, কিন্তু ভিতরে ভিতরে সেটাই হয়ে উঠেছিল স্বাধীনতার স্বপ্ন দেখা তরুণ বিপ্লবীদের আশ্রয়স্থল। এখানেই তিনি ক্ষুদিরাম বসুর মতো তরুণ বিপ্লবীকে পথ দেখিয়েছিলেন এবং দেশের জন্য জীবন উৎসর্গ করার আদর্শে উদ্বুদ্ধ করেছিলেন। আলিপুর বোমা মামলায় বিপ্লবীদের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া নরেন গোসাইকে হত্যা করার দায়ে সত্যেন্দ্রনাথ বসুকে গ্রেফতার করা হয়। অবশেষে 1908 সালের 22 নভেম্বর মাত্র 26 বছর বয়সে প্রেসিডেন্সি জেলে ফাঁসির মঞ্চে উঠে তিনি দেশের স্বাধীনতার জন্য নিজের জীবন উৎসর্গ করেন। সত্যেন্দ্রনাথ বসুর জীবন আমাদের শেখায় যে প্রকৃত নেতৃত্ব শুধু নিজের জন্য লড়াই করা নয়, অন্যদের মধ্যেও সাহস, আদর্শ এবং দেশপ্রেমের আগুন জ্বালিয়ে দেওয়া। তাঁর আত্মত্যাগ আজও আমাদের মনে করিয়ে দেয় যে একজন মানুষের দৃঢ় আদর্শ ইতিহাসের গতিপথ বদলে দিতে পারে। আর বন্ধু, আজকের সুপ্রভাতের অনুষ্ঠান তো প্রায় শেষের পথে, তবে হ্যাঁ, আজকে তো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানেই যুববাণী জাস্ট জমজমাট। দেখো, শুরুতেই রয়েছে, এতক্ষণ তোমার সঙ্গে ছিলাম সুপ্রভাতের আড্ডায় অন্বেষা, এরপর ঠিক বেলা 11টা থেকে 12টা পর্যন্ত গীতাঞ্জলি প্রচার তরঙ্গে থাকবে বেরিয়ে পড়ি অনুষ্ঠান নিয়ে চয়নিকা এবং সৈকত। এরপর মৈত্রী প্রচার তরঙ্গে বেলা 12টা থেকে 12:30 পর্যন্ত থাকবে সৃজনী। তারপর মৈত্রী প্রচার তরঙ্গে সন্ধ্যা 7টা থেকে 7:30 পর্যন্ত আমাদের যুববাণীর বন্ধু স্বাগতা থাকবে লোকগাথা নিয়ে। এরপর রাত্রিবেলা, হ্যাঁ শেষ হয়নি কিন্তু, সেটা হচ্ছে 107 FM রেনবোতে YV প্যানোরামা মজারও অনুষ্ঠান নিয়ে থাকবে মল্লিকা এবং সৌরিক, ঠিক রাত 9টা থেকে 10টা পর্যন্ত। তাই আজকে কোনোভাবেই কিন্তু যুববাণী মিস করা যাবে না। আর ঘড়ির কাঁটা বলছে সময় 7:54 হয়ে গিয়েছে, আবার গল্প করতে চলে আসব অন্য কোনো দিন নতুন কোন অনুষ্ঠান নিয়ে। ততক্ষণ শুনতে থাকো যুববাণী, আর হ্যাঁ, তোমার মুখের হাসির সঙ্গে তোমার মনের হাসিটাও অক্ষত রেখো। এতক্ষণ তোমার সঙ্গে ছিলাম অন্বেষা, আর যেতে যেতে এখন তোমার জন্য রেখে গেলাম অঞ্জন দত্তের কণ্ঠে এই গানটা। তাহলে চলো আজকের মতো বাই।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন নজরুলগীতি, শিল্পী মঞ্জুরি বন্দ্যোপাধ্যায়।

নজরুল গীতি শুনলেন মঞ্জুরি বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। এখন বেহালায় লঘুসঙ্গীতের সুর, শিল্পী চিন্ময় মহান্তি।

এতক্ষণ শুনলেন বেহালায় লঘু সঙ্গীতের সুর, শিল্পী চিন্ময় মহান্তি। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। বীরভূমের মোহাম্মদবাজারে দেউচায় তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল, ঘনিষ্ঠ পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে 28.5 কোটি নগদ অর্থ এবং 15 কেজি সোনা উদ্ধারের ঘটনায় মিনারকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ তাকে সিউড়ি আদালতে তোলা হবে। গতকাল প্রায় 19 ঘণ্টা ধরে টাকা গোনার কাজ চলে। আজ সকালে ট্রাঙ্ক ভর্তি সেই টাকা এবং সোনা বাজেয়াপ্ত করে নিয়ে যায় পুলিশ। বীরভূম জেলার পুলিশ সুপার ভি কে বুন্দেশ জানান, এই টাকা এবং সোনা টুলু মণ্ডলের অপরাধমূলক সিন্ডিকেটের বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে মিনার। পুলিশ সূত্রে খবর, গত মঙ্গলবার 8 জনের একটি ডাকাত দলকে গ্রেপ্তার করে মোহাম্মদবাজার থানার আধিকারিকরা। ওই দলের কাছ থেকে বিপুল পরিমাণ টাকার হদিশ মেলে। এরপরই মঙ্গলবার গভীর রাতে মিনারের বাড়িতে হানা দেয় পুলিশ। পরীক্ষায় অনিয়ম প্রতিরোধ করতে 2024 সালের আইনের ভিত্তিতে পশ্চিমবঙ্গে কয়েকটি ফাস্ট ট্র্যাক আদালতের তালিকা প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। গতরাতে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে কোন আদালতের এই সংক্রান্ত মামলা শুনানি হবে তা জানিয়ে দেওয়া হয়েছে। শুধুমাত্র পরীক্ষায় অনিয়ম বা প্রশ্নফাঁস সংক্রান্ত মামলার ক্ষেত্রেই এই ফাস্ট ট্র্যাক আদালত কাজ করবে। এর মধ্যে আছে কলকাতার নগরদায়রা আদালতের বেঞ্চ 1, সেখানে রাজ্য সরকারের যে কোনো তদন্তকারী সংস্থার আওতায় থাকা মামলার বিচার হবে। এছাড়া নগরদায়রা আদালতের বিশেষ সিবিআই আদালতের 2 নম্বর কোর্টও ফাস্ট ট্র্যাক কোর্ট হিসেবে কাজ করবে। সেখানে কেন্দ্রীয় সরকারের যে কোনো সংস্থার তদন্তাধীন মামলার বিচার হবে। কলকাতা হাইকোর্টের অধীনে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ফাস্ট ট্র্যাক কোর্টের তালিকাও দেওয়া হয়েছে। পোর্ট ব্লেয়ারের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক পরীক্ষায় অনিয়ম প্রতিরোধ আইনের অধীনে সংঘটিত অপরাধের বিচার করবেন। নির্দিষ্ট মামলায় চার্জশিট দেওয়ার 3 মাসের মধ্যে ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার প্রক্রিয়া সম্পন্ন করে চূড়ান্ত রায় ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। রাজ্যে 12টি জেলার খারিজি মাদ্রাসা নিয়ে পরিদর্শক দল তদন্ত রিপোর্ট জমা দিয়েছে সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দপ্তরে। সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষামন্ত্রী ক্ষুদিরাম টুডু জানিয়েছেন, এই রিপোর্ট পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। জানা গেছে, ওই ধরনের মাদ্রাসাগুলির আর্থিক অনুদানের উৎস সহ একাধিক বিষয়ে তদন্তের প্রয়োজন আছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। সীমান্তবর্তী জেলাগুলিতেই সবথেকে বেশি খারিজি মাদ্রাসার সন্ধান পাওয়া গিয়েছে বলে খবর। উল্লেখ্য, মাদ্রাসাগুলিতে পঠন পাঠন, পরিকাঠামো, নিরাপত্তা, নিয়মবিধি পালন সংক্রান্ত বিষয় খতিয়ে দেখার জন্য পরিদর্শক দল তৈরি করা হয়েছিল। ডেঙ্গু ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগ প্রতিরোধে স্কুলের ছাত্রছাত্রীদের ইউনিফর্মে বদল আনার প্রস্তাব দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদোত্ত মুখোপাধ্যায়। স্বাস্থ্যভবনে গতকাল ইনস্টিটিউট অব হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার আয়োজিত অনুষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রছাত্রীদের সচেতনতার পাঠ দেন মন্ত্রী।

0: এই সময় স্কুলের পড়ুয়াদের হাত পা ঢাকা ইউনিফর্ম পরা উচিত বলে তিনি জানান।
1: আমাদের এখন থেকে ডিসেম্বর মাস অবধি, যেটা ডেঙ্গির মরশুম আমরা বলি বা ম্যালেরিয়ার মরশুম, সেটা প্রত্যেক বাচ্চা স্কুলে যাবে ফুল স্লিভস, হাত যেন ঢাকা থাকে এবং পুরো পা যেন ঢাকা থাকে বাচ্চাদের, সেটা দেখে নেওয়া। স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং প্রিন্সিপাল হেডমাস্টার হেডমিস্ট্রেসদের আমরা জানিয়ে দিয়েছি যে গভর্নমেন্ট ডিরেক্টিভও যাবে এই বিষয়ে রাজ্যব্যাপী স্বাস্থ্য দপ্তর থেকে।
0: হেপাটাইটিস রোগের চিকিৎসায় রাজ্য সরকার নতুন হেপাটাইটিস চিকিৎসা কেন্দ্র চালু করেছে। স্বাস্থ্যমন্ত্রী শারদোত্ত মুখোপাধ্যায় এবং দপ্তরের প্রতিমন্ত্রী সুমনা সরকার স্বাস্থ্যভবন থেকে ভার্চুয়ালি রাজ্যের বিভিন্ন জায়গায় এই ধরনের 12টি চিকিৎসা কেন্দ্র চালু করেছেন বলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের তরফে সামাজিক মাধ্যমে জানানো হয়েছে। সাধারণ মানুষকে সচেতন করা ছাড়াও এই কেন্দ্রগুলি থেকে নিয়মিত রক্ত পরীক্ষা ও হেপাটাইটিস চিকিৎসার অন্যান্য সুযোগ সুবিধা পাওয়া যাবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরের স্বামী বিবেকানন্দ রাজ্য পুলিশ একাডেমিতে বড়াখানা অনুষ্ঠানে যোগ দেবেন। এই অনুষ্ঠানে কনস্টেবলদের সঙ্গে মধ্যাহ্নভোজে মিলিত হবেন তিনি। রাজ্য পুলিশের তরফে প্রতিবছর এই বড়াখানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বহু পুরনো এই অনুষ্ঠানে এই প্রথম কোনো মুখ্যমন্ত্রী পুলিশ কর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেবেন। উল্লেখ্য, রাজ্যে সাম্প্রতিক কিছু ঘটনায় পুলিশের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের আরণ্যক বনভোজন উদ্যানে দেশি বিদেশি পাখি পাচারের অভিযোগে ধৃত উদ্যানের সুপারভাইজার পল্লব ভারতীকে নিয়ে গতরাতে বৈষ্ণবপাড়ায় তার বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। বাড়ির বাইরে থেকে ময়ূরের পালক, আফ্রিকান টিয়া ও কাকাতুয়া পাখি উদ্ধার হয়েছে। এছাড়া ঘর থেকে কিছু দলিল ও চেকবই বাজেয়াপ্ত করেছে পুলিশ। একই সঙ্গে আরণ্যক বনভোজন উদ্যান সংলগ্ন একটি রেস্তোরাঁ এবং ওই সুপারভাইজারের ঢাকুরিয়ার ফ্ল্যাটেও তল্লাশি চালানো হয়েছে। তোলাবাজির প্রতারণা ও প্রাণনাশের হুমকি সহ একাধিক অভিযোগে পুরুলিয়ার আররা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধান তুফান কুমার রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ তাকে রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হবে। তৃণমূল কংগ্রেসের প্রতীক নিয়ে দুই শিবিরের বিরোধে দ্রুত নিষ্পত্তি চেয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে। তৃণমূল কংগ্রেসের সত্য দাবি করে এর আগে নির্বাচন কমিশনে আবেদন জানান বিরোধী দলনেতা তথা বিদ্রোহী বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সেই সময় কমিশন দুই শিবিরের কাছেই নথি চেয়ে পাঠায়। মমতাপন্থী তৃণমূল কংগ্রেসের দাবি, 6ই জুলাইয়ের নির্দিষ্ট সময়সীমার মধ্যে তাদের তরফে সমস্ত নথি জমা করা হলেও বিদ্রোহী শিবির তা করেনি। এই পরিস্থিতিতে দলের দুই শিবিরের বিরোধ এবং কমিশনে জমা পড়া আবেদন নিয়ে তদন্ত প্রক্রিয়া দ্রুত শেষ করার জন্য কমিশনের কাছে দাবি জানিয়েছেন তিনি। স্থানীয় সংবাদ শেষ হলো।

91.6 মিটারে অর্থাৎ 1008 কিলোহার্টজে। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন শরদ, শিল্পী কমল মল্লিক, রাগ বৃন্দাবনী সারঙ্গ, শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন সুনীল বন্দ্যোপাধ্যায়।

শুনলেন সরোদ, শিল্পী কমল মল্লিক, রাগ বৃন্দাবনী সারং, শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন সুনীল বন্দ্যোপাধ্যায়, আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। পরবর্তী ঘোষণা একটু পরেই।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন স্বদেশ চট্টোপাধ্যায়ের কণ্ঠে, আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা। কিছুক্ষণের মধ্যেই শুনবেন হিন্দি অনুষ্ঠান উর্বশী, উপস্থাপনায় অমরনাথ ভট্টাচার্য।

মঞ্জুরী বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন নজরুল গীতি, আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা। কিছুক্ষণের মধ্যেই শুনবেন হিন্দি অনুষ্ঠান দর্পণ, উপস্থাপনায় অমরনাথ ভট্টাচার্য।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। প্রথম গানটি শুনবেন কিশোর কুমার এবং লতা মঙ্গেশকরের কণ্ঠে অভিমান ছায়াছবি থেকে।

সঞ্জয় তার প্রচার তরঙ্গে শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। এবারের গানটি শুনবেন অমানুষ ছায়াছবি থেকে কিশোর কুমার এবং আশা ভোসলের কণ্ঠে।

আকাশবাণী কলকাতা, খেলার খবর পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। গ্লাসগোতে কমনওয়েলথ গেমসে পুরুষদের জ্যাভলিন ফাইনালে উঠেছেন নীরজ চোপড়া। প্রতিযোগিতায় ভারত এখনও পর্যন্ত 3টি সোনাসহ 15টি পদক পেয়েছে। ভারতের অন্যটি হুডা, দেবকি সোহাগ, তানভীর শর্মা এবং কিরণ জর্জ তাইপে ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন। কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলে মোহামেডান স্পোর্টিং 2-0 গোলে সুরুচি সংঘকে পরাজিত করেছে। প্রাক্তন ভারত অধিনায়ক অজিঙ্কা রাহানে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন। আসি বিস্তারিত খবরে। গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারতের জ্যাভলিন থ্রোয়ারদের দুর্দান্ত পারফরমেন্স অব্যাহত। যোগ্যতা অর্জন পর্বে পঞ্চম স্থানে শেষ করে পুরুষদের জ্যাভলিন ফাইনালে উঠেছেন নীরজ চোপড়া। ভারতের রোহিত যাদব নবম এবং জসপ্রীত সিং দশম স্থান অর্জন করে ফাইনালে উঠেছেন। অন্যদিকে পুরুষদের 100 মিটার T47 ফাইনালে ভারতীয় ক্রীড়াবিদরা প্রথম দুটি স্থান দখল করে রেকর্ড গড়েছেন। দিলীপ মাহাদু গভীত গেমস রেকর্ড এবং মরশুমের সেরা 10.71 সেকেন্ড সময় নিয়ে সোনা জয় করেন। 10.83 সেকেন্ডে দৌড় শেষ করে রূপো পেয়েছেন ভারতেরই মোহাম্মদ বাসিল মুরসিংকাত। চলতি গেমসে এটি ভারতের তৃতীয় সোনা। এর আগে মহিলাদের 48 কেজি ভারোত্তোলনে মীরাবাই চানু এবং মহিলাদের শর্টপার্ট F57 বিভাগে প্যারাথলেটিক্সে শর্মিলা ধনখড় সোনা এনে দিয়েছিলেন। বর্তমানে 3টি সোনা, 9টি রূপো এবং 3টি ব্রোঞ্জ সহ মোট 15টি পদক জিতে ভারত পদক তালিকায় অষ্টম স্থানে রয়েছে। এদিকে পুরুষদের ট্রিপল জাম্পে প্রবীণ চিত্রবেল এবং সিলভা প্রভুটি ফাইনালে উঠেছেন। পুরুষদের দলগত সাইকেল স্প্রিন্টে ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে ভারত। রোজিত সিং ইয়াংথাং, ডেভিড বেকহ্যাম, এলকা থুচুঙ্গু এবং রোনাল্ডো সিং এর দল 46.396 সেকেন্ড সময় নেন। পুরুষদের 400 মিটার দৌড়ে সেমিফাইনাল থেকে বিশাল টিকে ছিটকে গেছেন। সেমিফাইনালে আজ তিনি 46.33 সেকেন্ড সময় নিয়ে 14 নম্বরে দৌড় শেষ করেন। ভারতের অন্যটি হুডা, দেবিকা সিহাগ, তানভীর শর্মা এবং কিরণ জর্জ তাইপে ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন। মহিলাদের সিঙ্গলসে তানিয়া হেমন্তকে 21-19, 21-12 গেমে হারিয়ে শেষ আটে পৌঁছেছেন উন্নতি হুডা। অন্যদিকে ইন্দোনেশিয়া থালিতা ওয়ারিয়াওয়ানকে 21-17, 22-20 ব্যবধানে হারিয়ে শেষ আটে জায়গা পেয়েছেন তানভি। দেবিকা সিহাগো ইন্দোনেশিয়ার কি কাদেক ধিন্দা প্রাতিউকে পরাজিত করেন। পুরুষদের সিঙ্গলসে ভারতের কিরণ জর্জ তরুণ মান্নেপাল্লিকে 21-15, 21-16 গেমে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছেন। এদিকে দ্বিতীয় রাউন্ডে নিজ নিজ ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে HS প্রণয় এবং আনমোল খারাপকে। কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে আজ মোহামেডান স্পোর্টিং 2-0 গোলে সুরুচি সংঘকে হারিয়ে দিয়েছে। বিরতিতে খেলা গোল শূন্য ছিল। বিজয়ী দলের পক্ষে লালরেম সাঙ্গা এবং মোহাম্মদ ফারদিন আলী মোল্লা গোল করেছেন। 4 ম্যাচে মোহামেডান স্পোর্টিং এর পয়েন্ট 10। অন্য ম্যাচে ব্যারাকপুর স্টেডিয়ামে কলকাতা পুলিশ ক্লাব 1-0 গোলে কোল ইন্ডিয়াকে হারিয়ে দেয়। ডুরান্ড কাপ ফুটবলের গ্রুপ লিগ ম্যাচে ইস্টবেঙ্গল আগামীকাল CISF প্রোটেক্টরসের বিরুদ্ধে খেলবে। যাদবপুরের কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ইস্টবেঙ্গল চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের কাছে 0-1 পরাজিত হয়েছিল। মোহনবাগান দিবস উপলক্ষে কলকাতার নেতাজি ইন্ডোরে আজ এক অনুষ্ঠানে ক্লাবের প্রাক্তন সচিব অঞ্জন মিত্রকে মরণোত্তর মোহনবাগান রত্ন সম্মান দেওয়া হয়েছে। প্রাক্তন ফুটবলার প্রতাপ ঘোষ

0: during which members raise issues of public importance. The opposition parties then staged a walkout after demand was not met. Following the walkout, Leader of the House and Union Minister J.P. Nadda said, "The government was ready for discussion on all issues and noted that a bill to prevent paper leaks was listed for discussion." During question hours, Union Minister for Youth Affairs and Sports Mansukh Mandaviya informed the Parliament that Prime Minister Narendra Modi would launch a nationwide 100-week campaign on 2nd of August to raise awareness against drug abuse among the youth. It will be one of the largest youth-led public movements against substance abuse in the country, Mandaviya said. Replying to a supplementary query during the question hour, Labour and Employment Minister Mansukh Mandaviya asserted that the government will ensure social security for gig workers by implementing provisions in labour codes to protect their interests. Discussion on public exams prevention of unfair means amendment bill was continuing while filing this review. That's all in Parliament Review.
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন আলোচনা ভিত্তিক অনুষ্ঠান স্পটলাইট। আকাশবাণীর স্পটলাইট অনুষ্ঠানে আজ আমরা শুনব ভারত ইনোভেটস 2026 বিষয়ে একটি আলোচনা। ফ্রান্সে আয়োজিত এই অনুষ্ঠানে সারা বিশ্বের কাছে ভারতের স্টার্ট আপ বিপ্লব বিষয়ে তুলে ধরা হবে। আজকের অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রখ্যাত উদ্যোগপতি এবং বিশেষজ্ঞ প্রসূন শর্মা, সঞ্চালনায় রাজেশ লেখ। সঞ্চালক রাজেশ লেখ বললেন, আজকের স্পটলাইট অনুষ্ঠানে আমরা এক অসাধারণ বিষয়ে আলোচনা করব। এটি হল বিশ্বব্যাপী স্টার্ট আপ ক্ষেত্রে ভারতের আশ্চর্যজনক অগ্রগতি। ভারত ইনোভেটস 2026কে কেবলমাত্র একটি অনুষ্ঠান হিসেবে না দেখে একে ভারতের নির্মাণ, ভারতের অগ্রগতি এবং ভারতের নেতৃত্ব প্রদানের এক বিবৃতি হিসেবে দেখা যেতে পারে। এ বিষয়ে বিশিষ্ট উদ্যোগপতি সুদীপ্ত পাল চৌধুরী আকাশবাণীর সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে তার বক্তব্যে যা বলেছেন তা বিশেষভাবে প্রণিধানযোগ্য। শ্রী পাল চৌধুরী বলেছেন, ভারত ইনোভেটস 2026 মাধ্যমে আমরা যা বোঝাতে চাইছি তা হল ভারত কোয়ান্টাম সাইবার সিকিউরিটি ক্ষেত্রে নেতৃস্থানীয় দেশগুলির মধ্যে অন্যতম প্রধান এক শক্তি হয়ে উঠছে। ভারত সরকার আমাদের সামনে এরকম এক মঞ্চের ব্যবস্থা করে এক্ষেত্রে আমাদের অগ্রগতিকে বিশ্বের সামনে তুলে ধরার এক সুযোগ এনে দিয়েছে। এখন থেকে 10 বছর আগে আইআইটি ম্যাট্রাসে আমাদের যাত্রার সূচনা হয়েছিল। বর্তমান সময়ে আমরা স্বীকৃতি পেয়েছি এবং আমাদের উৎপাদিত পণ্য দ্রব্যগুলি দেশের গুরুত্বপূর্ণ পরিকাঠামো ক্ষেত্র, সেনাবাহিনী সহ বিভিন্ন জায়গায় ব্যবহৃত হচ্ছে। শুধুমাত্র আমাদের দেশেই নয়, এদেশের স্টার্ট আপের মাধ্যমে উৎপাদিত পণ্যদ্রব্য বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে। আজ আমাদের সঙ্গে আকাশবাণীর স্টুডিওতে উপস্থিত রয়েছেন প্রসূন শর্মা, যাকে বিশ্বে কৃত্রিম মেধা প্রযুক্তি ক্ষেত্রে আমাদের দেশের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে ধরা হয়ে থাকে। আমি তার কাছে এ বিষয়ে বিস্তারিত জানতে চাওয়ার আগে একথা বলে নেওয়া ভালো যে বর্তমানে ভারতে 100টিরও বেশি ইউনিকর্ন সংস্থা বা $100 কোটি টার্ন ওভারের সমতুল সংস্থা রয়েছে। এছাড়াও হাজার হাজার ডিপ স্টেট স্টার্ট আপও কাজ করছে। আপনার কাছে আমি স্টার্ট আপ ক্ষেত্রে ভারতের অভাবনীয় অগ্রগতির বিষয়ে জানতে চাইব। উদ্যোগপতি এবং বিশেষজ্ঞ প্রসূন শর্মা বললেন, দেখুন, এই ক্ষেত্রে আমরা অনেক দূর এগিয়ে এসেছি। আমার মনে হয় দেশের সবচেয়ে গতিশীল স্টার্ট আপ সংস্থা, শিক্ষক, গবেষক, বিনিয়োগকারী, নীতি নির্ধারকরা ভারত ইনোভেটসের মতো মঞ্চে এই ক্ষেত্রে দেশের অগ্রগতি বিশ্বের সামনে তুলে ধরার এক মহতি উদ্যোগে সামিল হয়েছে। আমরা এই ক্ষেত্রে এক অভাবনীয় উত্থানের দিকে এগিয়ে চলেছি। ভারতের বিভিন্ন সমস্যার সহজসাধ্য সমাধান এই স্টার্ট আপের মাধ্যমে খুঁজে বের করেছি। বিভিন্ন ধরনের সমস্যা সমাধানের এই পদ্ধতি বিশ্বের যে কোনো

জায়গায় কাজে লাগানো সম্ভব। বিশেষ করে কৃত্রিম মেধা প্রযুক্তিতে আমরা বহু সমস্যার তাৎক্ষণিক সমাধান খুঁজে পেয়েছি। ফিনটেক বা আর্থিক প্রযুক্তি, ডিপটেক, হেলথটেক, এমনকি কৃষি বা খাদ্য প্রক্রিয়াকরণের ক্ষেত্রেও অত্যন্ত স্বল্প ব্যয়ে আমরা বিভিন্ন সমস্যা সমাধানের উপায় উদ্ভাবন করেছি। ভারত ইনোভেটস 2026-এ আমরা আমাদের সক্ষমতা এবং দক্ষতা বিশ্বের কাছে তুলে ধরতে চলেছি। সঞ্চালক রাজেশ লেখ বললেন, এই ধরনের ভারতীয় স্টার্ট আপ সংস্থার প্রতিষ্ঠাতারা আন্তর্জাতিক ক্ষেত্রে কাজ করতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন পদক্ষেপ নেওয়া দরকার বলে আপনি মনে করেন? উদ্যোগপতি এবং বিশেষজ্ঞ প্রসূন শর্মা বললেন, আমাদের সবচেয়ে সুবিধের জায়গা হচ্ছে প্রতিভা। ভারত বর্তমানে বিশ্বের বৃহত্তম উদ্যোগ শৃঙ্খল এবং স্থিতিশীল লগ্নি ব্যবস্থার কেন্দ্র হয়ে উঠেছে। এটাই হচ্ছে ভারতের স্টার্ট আপ বিপ্লবের চালিকা শক্তি। এর মাধ্যমে ভারতে বিশ্বের জন্য যাবতীয় প্রযুক্তির উদ্ভাবন সম্ভব হচ্ছে। সঞ্চালক রাজেশ লেখ বললেন, আপনি যখন কোনো আন্তর্জাতিক লগ্নিকারী বা প্রথম সারির প্রযুক্তি সংস্থার সঙ্গে কথা বলেন, তখন কি আপনার মনে হয় যে ভারতে কৃত্রিম মেধা ও স্টার্ট আপ সংস্থার অগ্রগতি নিয়ে তারা অবাক হন? উদ্যোগপতি এবং বিশেষজ্ঞ প্রসূন শর্মা বললেন, দেখুন, অত্যন্ত স্বল্প ব্যয়ে আমাদের স্টার্ট আপ সংস্থা এমন কিছু ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উদ্ভাবন করেছে যা অত্যন্ত কার্যকর। এছাড়া এই স্বল্প ব্যয়ে উদ্ভাবিত বিষয়গুলি বিশ্বের কোথাওই পাওয়া সম্ভব নয়। বিশ্বব্যাপী বিখ্যাত ও ধনী প্রযুক্তি সংস্থার সঙ্গে তুলনা করলে আমাদের দেশের স্টার্ট আপ সংস্থার উদ্ভাবন খুব সাধারণ যন্ত্রপাতিকে কাজে লাগিয়ে সম্ভব হয়েছে। এছাড়া এই উদ্ভাবনগুলি সেচ, অপরাধ তদন্ত, পরিবহন ক্ষেত্র এবং বিভিন্ন বিষয়ে নজরদারি চালানোর জন্য সারা বিশ্বে সর্বত্র সুপ্রযুক্ত হয়েছে। তাই খুব সংক্ষেপে বলতে গেলে, আমাদের স্টার্ট আপকে তৃণমূল স্তরে ব্যবহারের উপযুক্ত সমস্যা সমাধানের এক নির্ণায়ক পন্থা হিসেবে দেখা যেতে পারে। সঞ্চালক রাজেশ লেখ বললেন, অনেক সময় আমরা স্টার্ট আপ ক্ষেত্রে ভারত বনাম চীন বা ভারত বনাম মার্কিন যুক্তরাষ্ট্রের কথা শুনতে পাই। আপনার কাছে জানতে চাইব, আগামী 5 বছরে সমগ্র বিশ্বে কৃত্রিম মেধার ভারসাম্য কোন দিকে ঝুঁকবে? এছাড়া এক্ষেত্রে ভারতের অবস্থানই বা কী হবে? উদ্যোগপতি এবং বিশেষজ্ঞ প্রসূন শর্মা বললেন, আমার মনে হয় বিশ্বব্যাপী যে ডিজিটাল অর্থনীতির কথা বলা হয়ে থাকে, তাতে দুই বৃহৎ ডিজিটাল অর্থনীতি বর্তমানে প্রাধান্য লাভ করেছে। মার্কিন ভাষ্য অনুসারে আমরা গাফামের কথা শুনেছি। এই গাফাম হচ্ছে গুগল, অ্যাপেল, ফেসবুকের মতো বিশ্ববিখ্যাত মার্কিন প্রযুক্তি সংস্থা। অন্যদিকে চীনা ভাষ্যে বাইডু, আলিবাবা এবং টেনসেন্টের মতো সংস্থাও রয়েছে। এরকম এক সময়ে বিশ্বব্যাপী ডিজিটাল অর্থনীতিতে যে তৃতীয় শক্তির প্রবেশ ঘটেছে তা হল ভারত, যার মাধ্যমে আমাদের ডিজিটাল পরিকাঠামো তৈরি হয়েছে। যেমন ধরা যাক ইউপিআই বা ইউনাইটেড পেমেন্ট ইন্টারফেস, যা বর্তমানে সারা বিশ্বে বৃহত্তম আর্থিক লেনদেনের এক ব্যবস্থা হয়ে উঠেছে। এছাড়াও কোভিড মহামারীর সময় আমরা যে অ্যাপ নির্মাণ করেছিলাম, যার মাধ্যমে দেশের কোটি কোটি মানুষের ভ্যাকসিন প্রদানের ব্যবস্থা করা হয়েছিল, এটিকেও বিশ্বের অন্যতম বৃহৎ মেডিকেল তথা ধারক ব্যবস্থা হিসাবে ধরা যেতে পারে। সেদিক থেকে দেখলে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম ডিজিটাল অর্থনীতি হিসাবে উঠে এসেছে। এই অর্থনৈতিক ব্যবস্থা কিন্তু শুধুমাত্র মুনাফা অর্জনের জন্য নয়, আমাদের দেশে যে ডিজিটাল জনকাঠামো তৈরি হয়েছে তা বিশ্বের সমস্ত নাগরিকের কল্যাণে কাজে লাগতে পারে।

সঞ্চালক রাজেশ লেখ বললেন, বহু ভারতীয় স্টার্টআপ সংস্থা বর্তমানে কৃত্রিম মেধা কেন্দ্রিক উদ্ভাবনের দিকে ঝুঁকছে, যা কেবলমাত্র কৃত্রিম মেধার বৈশিষ্ট্যগুলিকেই ব্যবহার করছে না, এই মৌলিক পরিবর্তনগুলিকে গুণগত এবং পরিমাণগত দিক থেকে ভারতীয় উদ্ভাবনকে কোথায় নিয়ে যেতে পারে বলে আপনার মনে হয়? উদ্যোগপতি এবং বিশেষজ্ঞ প্রসূন শর্মা বললেন, দেখুন, আমার মনে হয় এই প্রবণতা ভারতের স্টার্ট আপ ক্ষেত্রে বিপ্লব আনতে পারে। বিশেষ করে সরকার যেভাবে এর জন্য স্বল্প ব্যয়ে স্টার্ট আপ যন্ত্রাংশ বা জিপিইউ এর ব্যবস্থা করছে, তার ফলে এই ক্ষেত্রে খুব দ্রুত উদ্ভাবনের উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে। যেমন ধরা যাক, আমরা ট্রেন পরিদর্শনের ক্ষেত্রে স্টার্ট আপের কাজে 10 কোটি থেকে 20 কোটি ব্যবহারকারীদের নিয়ে কাজ করছি। এর মাধ্যমে আমরা ভারতীয় রেল ব্যবস্থার পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন ত্রুটি খুঁজে বার করতে পারছি। ভারতের দৈনিক 2 কোটি 30 লক্ষ যাত্রী যাতায়াতের জন্য রেল পরিবহনকে ব্যবহার করে থাকে। এই সংখ্যা অস্ট্রেলিয়ার জনসংখ্যার সমতুল। এ থেকে আমাদের স্টার্ট আপ সংস্থাগুলির কার্যকারিতার মাত্রা বোঝা যায়। একটি স্টার্ট আপ সংস্থা ডিজিটাল স্বাস্থ্য রেকর্ড নিয়ে কাজ করে, সেখানে তারা প্রত্যন্ত গ্রামে একটি যন্ত্র দিয়ে মোটামুটিভাবে 500 জন রোগীর তথ্য সংরক্ষণ করতে পারে। ভারতীয় স্টার্ট আপের সঙ্গে বিদেশের স্টার্ট আপের কাজের মাত্রার তুলনামূলক ধারণা এ থেকে পাওয়া যায়। এইসব বিদেশি সংস্থা তাদের প্রত্যন্ত গ্রামগুলিতে উচ্চ প্রযুক্তির সুবিধা নিয়ে যেতে চায়, কিন্তু ভারতীয় স্টার্ট আপের তুলনামূলক দক্ষতা তাদের থেকে বহু গুণ বেশি হওয়ায় উন্নয়নশীল দেশ এবং সার্বিকভাবে বিশ্বের বহু দেশ ভারতীয় স্টার্ট আপের সমাধানের ওপর নির্ভর করতে শুরু করেছে। তার অন্যতম প্রধান কারণ হচ্ছে আমাদের দেশের স্টার্ট আপ সংস্থাগুলি বহু মানুষের কল্যাণের কথা ভেবে ডিজিটাল জন পরিকাঠামো নির্মাণ করে। সঞ্চালক রাজেশ লেখ বললেন, আমরা মাঝে মাঝেই ভারতের কৃত্রিম মেধাভিত্তিক সমস্যা সমাধানের কথা শুনে থাকি। এর মধ্যে ভারতের নিজস্ব কিছু ধ্যান ধারণা রয়েছে। আপনি কি এই ধরনের স্টার্ট আপ উদ্যোগের কিছু উদাহরণ দিতে পারেন? উদ্যোগপতি এবং বিশেষজ্ঞ প্রসূন শর্মা বললেন, এই ধরনের অনেক উদাহরণ রয়েছে। যেমন ভারতের এক স্টার্ট আপ সংস্থা এমন এক ধরনের যোগা ম্যাট তৈরি করেছে যাতে আপনার বসার ভঙ্গিমার ত্রুটিগুলি ধরা পড়ে। এছাড়া এখানে কিভাবে সেই ত্রুটিগুলি সংশোধন করা সম্ভব কৃত্রিম মেধা প্রযুক্তি দিয়ে তারও ব্যবস্থা করা হয়। এর জন্য আপনাকে কোনো প্রশিক্ষকদের সাহায্য নিতে হয় না। অনুরূপভাবে আরেকটি আয়ুর্বেদিক স্টার্ট আপের কথা আপনাকে বলতে পারি, যার মাধ্যমে আপনার নাড়ি দেখে রোগের সালতামামি খুঁজে বের করা সম্ভব। তাছাড়া সেই রোগের সম্ভাব্য নিরাময়ের ব্যবস্থাও এই স্টার্ট আপ করতে পারে। সঞ্চালক রাজেশ লেখ বললেন, ভারতের স্টার্ট আপ সংস্থাগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জানানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। উদ্যোগপতি এবং বিশেষজ্ঞ প্রসূন শর্মা বললেন, আপনাকেও অনেক ধন্যবাদ। আকাশবাণীর স্পটলাইট অনুষ্ঠানে আজ আমরা শুনলাম ভারত ইনোভেটস 2026 বিষয়ে একটি আলোচনার সম্প্রচার। আজকের অনুষ্ঠানে অংশ নিলেন প্রখ্যাত উদ্যোগপতি এবং বিশেষজ্ঞ প্রসূন শর্মা। সঞ্চালনায় ছিলেন রাজেশ লেখ। স্পটলাইট অনুষ্ঠানটি সম্প্রচারিত হয় প্রতি মঙ্গল, বৃহস্পতি ও রবিবার রাত 8:30 সঞ্জয়িতা প্রচার তরঙ্গে নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ এবং আকাশবাণীর ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যায়। এই অনুষ্ঠান বিষয়ে নিজেদের মতামত এআইআর এনএস

talks@gmail.com অথবা 9289-094-044 নম্বরে হোয়াটসঅ্যাপ করে জানানো যাবে। শুনলেন আলোচনা ভিত্তিক অনুষ্ঠান স্পটলাইট।

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে আজকের প্রথম গানটি শুনবেন মুকেশ এবং সহশিল্পীবৃন্দের কণ্ঠে।

পরের গানটি শুনবেন লতা মঙ্গেশকর, মোহাম্মদ রফি, মুকেশ এবং সহশিল্পীদের কণ্ঠে। ছায়াছবির নাম শ্রী

চান্দি ছায়াছবির গানের অনুষ্ঠান শুনছেন। এবারে ছায়াছবির নাম হামধনু। প্রথম গানটি শুনবেন মোহাম্মদ রফির কণ্ঠে।

0: প্রেম ছায়াছবির গান শুনছেন, পরপর দুটি গান শুনবেন কিশোর কুমারের কণ্ঠে।
1: कैसे हुआ कब हुआ अब क्या सुनाए।

সঞ্চয়িতা প্রচার তরঙ্গে শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। এবারের গানগুলি শুনবেন অভিমান ছায়াছবি থেকে। প্রথম গানটি শুনবেন মোহাম্মদ রফি এবং লতা মঙ্গেশকরের কণ্ঠে।

মুশফিকের ছায়াছবির গানের অনুষ্ঠানে শেষ গান কিশোর কুমার এবং লতা মঙ্গেশকরের কণ্ঠে অভিমান ছায়াছবি থেকে।

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান শুনছিলেন আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে। এখন শুনবেন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী আগামী 24 ঘণ্টায় কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ প্রধানত পরিষ্কার থাকবে। কোনো কোনো অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 31 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.8

4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 3.1 ডিগ্রি কম। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 0.3 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 97%, সর্বনিম্ন পরিমাণ ছিল 88%। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ 13.7 মিলিমিটার। পশ্চিমবঙ্গের নদী বা সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে যারা মাছ ধরতে চান, তাদের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী কোনো সতর্কবার্তা নেই।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন আগামীকাল অর্থাৎ 31 জুলাই 2026 শুক্রবারের অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6টায় সুভাষিত কোরআন থেকে পাঠ, 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস, সুন্দরবনের সাদা সোনা বলবেন ডক্টর সোমনাথ সর্দার, 6:40 আত্মার স্বাস্থ্য, দাঁত তোলার পর বলবেন ডাক্তার রাজু বিশ্বাস, 6:45 প্রাত্যহিকী, উপস্থাপনা সুচিস্মিতা গুপ্ত ও চন্দ্রজিৎ প্রামাণিক, 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী উৎসব দাস, 8:00 জানা অজানা সমুদ্র থেকে পুষ্টি দ্বিতীয় পর্ব বলবেন ডক্টর শতাব্দী দাস, 8:05 নিরাময় মুখগহ্বরের ক্যান্সার, এ নিয়ে ডাক্তার সিদ্ধার্থ চক্রবর্তীর সাক্ষাৎকার বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সোমা সরকার, 8:20 গান্ধী চর্চা, গান্ধী ভাবনায় দরিদ্র নারায়ণ বলবেন রথীন্দ্রমোহন বন্দ্যোপাধ্যায়, 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শরত শিল্পী রাজরূপা চৌধুরী, 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে, 9:25 সমীক্ষা, 9:30 আকাশবাণী পডকাস্ট টাইম ম্যানেজমেন্ট অ্যান্ড মাল্টি টাস্কিং, এ বিষয়ে বিশিষ্ট স্ত্রী রোগ বিশেষজ্ঞ এবং অভিনেতা ডাক্তার বাসুদেব মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়েছেন শর্মিষ্ঠা সরকার, প্রযোজনা দুর্বাদে, 10:00 গানের ভেলা উপস্থাপনা সম্মান দাস, 11:00 যুববাণীর অনুষ্ঠান মগজ মিটার উপস্থাপনা প্রিয়াশা চক্রবর্তী এবং অর্ণব চক্রবর্তী, 12:00 নজরুল গীতি শিল্পী বিদিশা দাস, 12:15 লোকগীতি শিল্পী কার্তিক দাস বাউল, 11:33 উনো জমির দুনো ফসল, কৃষিক্ষেত্রে জলবায়ুর পরিবর্তনের গুরুত্ব নিয়ে ডক্টর এফ এইচ রহমানের সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাসরায়, 1:00 গীতিকা, 1:45 মহিলা মহল উপস্থাপনা অনিন্দিতা মল্লিক, সাহিত্যকথা স্টুডিওতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সংযুক্তা দাস, 2:30 সাঁওতালি অনুষ্ঠান লোকগীতি সুখী মান্ডি ডেভিড বাস্কে ও সহশিল্পীবৃন্দ, সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলা আলাপচারিতায় লালচাঁদ সোরেন এবং পূর্ণেন্দু সোরেন, দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন উপস্থাপনা সুভজিৎ সরকার, মাঠে ময়দানে স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন রক্তিম বরণ ময়রা, 5:30 বিদ্যার্থীদের জন্য 11 শ্রেণীর রাশিবিজ্ঞান বা স্ট্যাটিস্টিক্স নিয়ে আলোচনা করবেন শৈলেন্দ্র সরকার, বিদ্যালয়ের শিক্ষক কল্লোল গড়াই এবং দুজন শিক্ষার্থী, 6:05 সাঁওতালি অনুষ্ঠান কথিকা বিশিষ্ট সাঁওতালি লেখক থিমোথিয়াস হেমব্রম বলবেন গাব্রিয়েল সোরেন এবং বিশিষ্ট হিন্দি সাহিত্যিক মুন্সী প্রেমচন্দ বলবেন সুন্দর মনোজ হেমব্রম,

38 মিনিটে কৃষি কথার আসর। প্রথমে পাঠ ও মেস্তার ইনস্ট্রুমেন্টাল গ্রেডিং, এ বিষয়ে ডক্টর অভিজিৎ দাসের সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাশরায়। পরে শুনবেন সুসংহত উপায়ে ধানের রোগ পোকা নিয়ন্ত্রণ, আলোচনায় ডক্টর কিঙ্কর সাহা, ডক্টর রঘুনাথ মণ্ডল এবং সুব্রত চক্রবর্তী।

রচনা মুন্সী প্রেমচন্দ, বেতারনাট্য রূপ বসন্ত ভট্টাচার্য, প্রযোজনা মনীন্দ্র রায়, নটায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান খেয়াল শিল্পী শুভজিৎ পাত্র, সাড়ে নটায় রবীন্দ্রসঙ্গীত শিল্পী উৎসব দাস, 9:45 ভজন শিল্পী গৌতম দত্ত, 11টায় বাংলা ছায়াছবির গান, 10টায় বাংলা ছায়াছবির গান, 10:30 বাঁশিতে লঘু সঙ্গীতের সুর শিল্পী শেখর দেউরি, 10:45 লোকগীতি শিল্পী কার্তিক দাস বাউল, 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান বেহালা শিল্পী রেশমি চক্রবর্তী। এবার সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:15 সুবত্ত সঙ্গীত বাঁশি শিল্পী পণ্ডিত সুদীপ চট্টোপাধ্যায়, 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী প্রণব চন্দ্র, 6:35 রামচরিত মানুষ পর্ব 188, 6:45 ভজন শিল্পী গৌতম দত্ত, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় শ্রীপর নাপাল, 8:30 রজনীকান্তের গান শিল্পী উৎসব দাস, 8:45 লোকগীতি শিল্পী কার্তিক দাস বাউল, 9:10 রসধারা উপস্থাপনা পূজা মিশ্র, 10:15 উর্দু অনুষ্ঠান অঞ্জুমান উপস্থাপনা শাইস্তেনাজ, 11টায় পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনা সংযুক্তানন্দী, 12টায় সুরভি উপস্থাপনা পূজা মিশ্র। আড়াইটায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান খেয়াল শিল্পী শুভ্রজিৎ পাত্র। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত শিল্পী প্রণব চন্দ্র, 5:20 উর্বশী উপস্থাপনায় রোশন মুরারকা, 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা উপস্থাপনা রোশন মুরারকা, 6:30 গুল গুলসান, 7:10 রজনীকান্তের গান শিল্পী উৎসব দাস, 7:30 দর্পণ উপস্থাপনা রোশন মুরারকা, 8টায় ছায়াছবির গান, 8:15 সংসদ পর্যালোচনা, 8:30 নানা রঙের গান, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনা রাজীব বসাক, 11:10 হিন্দি ছায়াছবির গান। শুনলেন আগামীকাল অর্থাৎ 31 জুলাই 2026 শুক্রবারের অনুষ্ঠান পরিচিতি।

আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছিলেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত্রি 12:09:45। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। জয় হিন্দ।